জ্ঞানটো চলাবলে কৈছে রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস কে সাবলে বেশিরভাগটো হইলে রুরাল লাগা জায়গা খান্তে মিনিষ্টার আর কৈছে কি বিকশিত ভারত 2047 লাগা ভিজনটো হাসিল করবলে আর একটা ডেভেলপ নাগাল্যান্ড করবলে তো মিল মিলাপ লাগা রেসপন্সিবিলিটি ইনোভেশন আর একটিভ পার্টিসিপেশন টু এডুকেশনাল ইনস্টিটিউশন টিচার্স আর স্টুডেন্টস লাগা অপর আছে মিনিষ্ট্রি অফ লেবর এন্ড এমপ্লয়মেন্ট পুরা দেশপুরা লাগা ইভেন্টে একটা CIHSR হসপিটাল ক্যাম্পাস চুমুকিডিমা ফ্রাইডে লাগা দিনতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা লাগা নিচে একটা প্রোগ্রাম সরকার করেছে ইভেন্টে কথা কুড়িয়ে কেনা কমিশনার এন্ড সেক্রেটারি ফর লেবর এন্ড এমপ্লয়মেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ রবার্ট লংসারিটু হইলে এডুকেটেড নওজওয়ান খানকে সরকারি কাম লাগা অপর সুবিধাটু এক্সপ্লোর করবলে কইছে তাতে পাবলিক সেক্টর এমপ্লয়মেন্ট হইলে একটা সিচুয়েশন পয়েন্টে পৌঁছিছে তাইপর নওজওয়ান খানকে প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনারশিপ আর আলাক উঠি থাকা ফিল্ডস টে কেয়ার বানাবলে মন উঠাই দিছে তাইপর একোয়ারিং স্কিলস লাগা জরুরি কইছে আর বদলি হয়ে থাকা ওয়ার্কফোর্স টে এডাপ্ট করবলে কইছে যুন্তু টেকনোলজিক্যাল আর ইকোনমিক চেঞ্জ পড়া চলাই আছে তাইপর আর কইছে কি এমপ্লয়মেন্ট জেনারেশন আর ওয়ার্কফোর্স এক্সপেনশন টু হইলে সরকারি লাগা কি প্রায়োরিটি আছে আর জওয়ান খানকে ইটু সুবিধাটু উঠাবলে মাতিছে স্কিমস লাগা নিচেতে প্রোগ্রামতে মিলাই কিনা নটা এমপ্লয়মেন্ট লেটার্সটু হইলে ভাগ করে দিছে নতুন রিক্রুটেড ওয়ার্কার্স লাগা মাজতে আজি তো হইলে ফাদার্স ডে আছে ইটু দিনটু হইলে বাবা খান লাগা কামটু রেকগনাইজ করবলে মানে আর বাবা লাগা ফিগারটু বাচ্চা খান লাগা জিন্দাগিটু বানায় ইটু লাগা সময়তে চিফ মিনিষ্টার নি ফিউরিও কইছে কি বাবা একটা লাগা রোল টু হইলে রেসপন্সিবিলিটি লাগা অপর যায় আর ইটুটু মরম বলিদান আর কমিটমেন্টে রুটত আছে শ্রী রিও কইছে কি ইটু দিনটু বাবা খান উপর সেলিব্রেট করে আর ফাদার ফিগারতে তাই খান লাগা গাইডেন্স মরম আর সেলফলেস সুপোর্টে মানে যুপুরা মানুষ লাগা জিন্দগি তাই খান লাগা উচরতে বদলি করে দিয়ে ইন্টারনেশনাল যোগা ডে 2026 হইলে দুনিয়া পুরাতে আজি মানি আছে ইটু সালটু হইলে 12 ইন্টারনেশনাল ডে অফ যোগা টু মার্ক করে আছে আর তাই লাগা থিমটু হইলে যোগা ফর হেলথি এজিং যুপুরা যোগা অডপ্ট করা দে জিন্দগি বার হেলথি একটিভ আর ডিগনিফাইড এজিং লাগা প্র্যাকটিস লাগা দরকারি আছে মেইন ইভেন্টটু হইলে ওয়েস্ট বেঙ্গল কলকাতা লাগা হিস্টোরিক রেড রোডতে রাখি আছে তাতে প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পুরা দেশকে লিড করে কিনা কমন যোগা প্রটোকলস টু প্র্যাকটিস করবলে মিনিষ্ট্রি অফ কালচার টু হইলে স্পেশাল যোগা সেলিব্রেশন টু দেশ লাগা 100 আইকনিক লাগা জায়গা খানতে জরকার করে আছে নাগাল্যান্ডে অফিসিয়াল সেলিব্রেশন টু কালি রাখব ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট NEET UG 2026 লাগা রি এক্সামিনেশন টু আজি রাখি আছে রি এক্সামিনেশন টু হইলে ইন্ডিয়া লাগা 551 শহরতে রাখব আর 14 সিটিস টু বিদেশতে রাখব 22.79 lakh ক্যান্ডিডেটস নিবিতে এক্সামিনেশন লাগা আগেতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTEA টু হইলে ন্যাশনাল ওয়াইড মক ড্রিল টু যোয়াকালি কন্ডাক্ট করেছে সিস্টেম জ্যামার CCTV ফিস্কিং স্টাফ আর বায়োমেট্রিক্স টু ভেরিফাই করবলে এক্সামিনেশন টু হইলে সাম 2:00 to 5:00 তে রাখব NTEA কৈছে কি তাই টু সব তৈয়ারী আছে স্মুথ ফেয়ার আর ট্রান্সপারেন্ট পর এক্সামিনেশন টু লবলে ইটু লগত আজি ফুজুর লাগা খবর ইমান টেসেস করিব শুনি থাকিবি সাম লাগা খবর 7:10 আনি দিব শুনি থাকিয়া সবকে ভাল দিন হবি।

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিবল লাগা মদব দিয়ে আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1-800-116-6666 কল করিবি বিপি হারিব দেশ জিতিব
1: কিছু জানকারী NTEP ব্রা দিয়ে আছে।

সিআরডি বর্মন আর লিরিক যোগেশ উনি থাকা সববিলাক আপনার খান সবকে এই প্রোগ্রামতে স্বাগত করে আছে আর প্রোগ্রামতে আপনার খান এস এম এস লাগা দ্বারা আহি কিনা সামিল হবলে মন আছে কইলে মানে আপনার খান সবকে ওয়েলকাম করে আছে। তো প্রোগ্রাম আগে লই যায় আছে আর প্রোগ্রামত এইবার দোসরা গীত দিয়ে আছে চিত্র সিং আর জগজিৎ সিং লাগা ওয়াসিফিম আছে সাত সাত আর মিউজিক দিয়েছে কুলদীপ সিং আর লিরিক জাভেদ আখতার।

প্রোগ্রামটি দুসরা গেট হনে থাকিছে আহিষ্টা আহিষ্টা ফিল্মত ভূপেন্দ্র সিং লাগা ভাস্টে, আর এই গেট কারণে মিউজিক দিছে খায়ম আর লিরিক নাইড ফাসলি। হনে থাকা সববিল্লাক দুসরা গীত আকোনা বাজা আগতে আর বি আপনার খেলা মেসেজেস খান লই দিয়ে আছে। এবার লিখি কিনা পাঠাইছে বকা জানপ্রা প্রিয়া বড়, আর তারপরা পুরানি গীত খান শুনি কিনা বেশি ভাল লাগি আছে দে কই কিনা লিখি কিনা পাঠাইছে প্রিয়া বড়। আ ভেরি গুড মর্নিং টু ইউ, বেশি খুশি আছে কি আপনার বিয়া কিনা প্রোগ্রামটি সামিল হয়ে কিনা আছে, আর পুরানি গীত আছে হইলিবি ইতালে যান বি লিখি কিনা পাঠাই আছে, আপনার খান সব এনজয় করে কিনা শুনি আছে, বেশি বেশি খুশি আছে কই কিনা জানাই দি আছে। আর দুসরা মেসেজ ইয়াতে লিখি কিনা পাঠাই আছে গোলাঘাট আসাম সারু পাথারপ্রা সাবিনা বেগম, আর তারপরা গুড মর্নিং উইশ লগতে লিখে আছে সুবা সুবা রিম ঝিম বারিশ ওর হাত মে গরম চাই কে সাথ পুরানি হিন্দি গানে শুননে কা মজা হি আল্লাহে বাহ গ্রেট প্লে লিস্ট মাই অল টাইম ফেভারিট সংস কই কিনা লিখি কিনা পাঠাই আছে, তার কাম করে আছে সাথ সাথে প্রোগ্রাম বি শুনি কিনা এনজয় করে আছে। ওয়েল সাবিনা বেগম সদায় দিন নালিখে হলে বি আপনার সদায় দিন টিউন ইন করে বেশি খুশি আছে, আজি খালি টিউন ইন করাহে নয় কিনা লিখি কিনা বি পাঠাইছে, আর সাথ সাথে আপনার লাগা অল টাইম ফেভারেট ফেভারেট গানা খান শুনি আছে, তো এনজয় করে থাকিবি অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু ইউ টু। আর দুসরা মেসেজ লিখি কিনা পাঠাই আছে ইয়াতে নিমাদি বয় আর নিমাদি গার্ল, তার দুইজন প্রাবি গুড মর্নিং উইশ লগতে সবসে ডরওয়ালা সালাম শুনি থাকা সববিলাকে লিখি কিনা পাঠাই দিয়ে আছে, আ ভেরি বিগ সালাম অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু দ্য বোথ অফ ইউ। গ্রাম জসওয়াদীপ্র লিখি কিনা পাঠাই আছে জে মাতা ডি রেডিও লিসনার্স গ্রুপ গুড মর্নিং উইশ এফ এম ট্রাকবেনলা ফ্যামিলি সবকে লিখি কিনা পাঠাই দিয়ে আছে, আ ভেরি গুড মর্নিং টু জে মাতা ডি রেডিও লিসনার্স গ্রুপ। আর ইয়াতে দুসরা মেসেজ এফ এম ট্রাকবেনলা ফ্যামিলি সবকে গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই আছে সুর রেডিও লিসনার্স গ্রুপ, আ ভেরি গুড মর্নিং টু সুর রেডিও লিসনার্স গ্রুপ। তো শুনিব তোমারে বিনা ফিল্ম কি গীত আকো গাই আছে ভূপেন্দর, আর সাথে গাই আছে বেরোজ চ্যাটার্জি, মিউজিক দিছে রাম লক্ষ্মণ আর লিরিক গোবিন্দ মুনিশ।

Onita Gasabilla, Gamikala program, says Krubulela Samoite, Ahipunchia, say to Opner Kansopke, Jan Idea, say, Itia Pral opposite, Dospaji Bis Minitoli, World News, Delhi Pra Rili Kuridia in Regi to cover Hunibo, Ramikan Akolo Kriahobo, Garabiji Tis Minitim, Muluikinahibo, Arjus Choice, Hindi Film Gun program. Kinto Itia Samoite, Amikala program, says Krubu Karne. আপনার খান হুনি বলে পাবো লতা মঙ্গেশকর আর কিশোর কুমার লাগা আওয়াজ দিয়ে ফিল্ম আন্টি।

0: হেল্ল' আর সব শুনে থাকা লিসনার্স খান গিয়ে মরম সালাম জানাই দিয়ে আছে। ইটু আকাশবাণী কোহিমা FM ট্রেকো ব্যান্ড 103 মেগাহার্টজ আর আপনি হান শুনে আছে মাইকী মানু আওয়াজ কার্যক্রম। আপনি হান সবকে ওয়েলকাম আর স্বাগত আছে। আজি ফাদার্স ডে তে আমি খান একটা বেশি স্পেশাল ফিচার প্রোগ্রাম লইগিনা আহিছে। ইটু ফিচার প্রোগ্রাম লাগা নাম টাইটেল আছে ফাদার্স দ্য সাইলেন্ট হিরোজ অফ দ্য ফ্যামিলি। বাবা খান ঘর লাগা পরিবার লাগা একটা সাইলেন্ট হিরো খান আছে। ওয়েল ডিয়ার লিসনার্স, আমি খান লাগা বাবা খান একদম মহান গিয়ে কব না পারিয়ালা ডাঙর মরম আমি হান গিয়ে করি তাহান লাগা বলিদান তাহান স্যাক্রিফাইস মহান গিয়ে দিছে তাহান লাগা থ্রু দেয়ার হার্ড ওয়ার্ক ইমান ইন্ডিপেন্ডেন্ট ইমান ভাল বাচ্চা হান আজি মহান সবকে বানাইছে। এটা হানে সব বাবা হান গিয়ে বেশি মন রা থ্যাংক ইউ। আর লিসনার্স, আপনি হান গিয়ে কই দিব বাবা খান বারা আমি খান লাগা জীবন বানাতে বেশি ডাঙর কাম করে একটা বেশি হিম্মত থাকিয়া চুকরি একটা মরম থাকিয়া বাচ্চা আমা আর একটা কামিয়াবি থাকিয়া বাচ্চা লাগা পিছেদে বেশিরভাগ একটা বাবা থাকা পারা তাইকে বিশ্বাস করিয়া আর তাই লাগা স্বপ্না খান পুরা করবলে মরম আর মদত পারা হি মহান করিব পারিছে আমি খান লাগা বাবালা মদত আর মরম পারা। আজি আমি খান আলাগ আলাগ কাম করিয়া মাইকী খান পারা তাই খান লাগা জীবন লাগা কথা ভাল ভাল ভাবনা খান আর তাই খান লাগা বাবা আর সব বাবা হান গে ধন্যবাদ দিয়া শুনিবলে পাব। কেনেকা বাবা খান পারা তাই খান গে আগে দে বাড়াইছে আর তাহান গে শিকাইছে শিখাইছে ভাল মাইকী বাচ্চা খান বানাইছে ও ইটু ওপরে কোয়া শুনিব। ডিয়ার লিসনার্স, আমি খান লগতে মরম রাজ্যের গিনা থাকিবি কিলে কইলে ইটু খাস ফিচার প্রোগ্রাম দে শুনিবলে আছে। আপনি খান আজি লাগা স্পেশাল হিরোজ খান বাবা হাজবেন্ড ফাদার্স কি সম্মান আর ধন্যবাদ দিয়া শুনিবলে পাব ফ্রম দ্য ওয়ার্কিং উইমেন। ডিয়ার লাভলি লিসনার্স, আশা আছে ইটু ফিউচার প্রোগ্রাম আপনি হান শুনি কিনা খুশি পাব। দেরি নকরি না শুরু করিব আমি খানলা কনভার্সেশন আর আমি খানলা বাবা হান গিয়ে থ্যাংক ইউ আর সম্মান করিয়া শুনি পাব। এটা আপনি হান তো সবসে পইলা আপনি হান শুনিব ফ্লোরিস আভি লগতে তাই লাগা শপ তাইলা দোকান লাগা নাম আছে লেডি এন্ড পেটলস উইয়ার ফ্লাওয়ার্স মিট লাভ সিন্স 2022। তো এটি পিছনে আপনি হান দুসরা শুনিবলে পাব নায়ক ক্রেভ যুন কোহিমা ট্রাফিক পুলিশ আছে তাই লগতে বি আপনি হান তাই লাগা মেমোরিজ খান আর বাবাকে থ্যাংকস দিয়া এটি শুনিবলে পারিব। ফলোড বাই ডক্টর থিয়াসিনিয় যুন আমি হান মেখলা মামা কইনা জানে তাই লগতে আপনি হান শুনিবলে পাব। মই আহিনা আছে লেডি এন্ড পেটলস ওয়ার ফ্লাওয়ার্স মিট লাভ সিন্স 2022 রা শুরু করিছ না আপনি ওকে আপনি মালা লিসনার্স খান গিয়ে আপনি নাম কই দিবি না।
1: আচ্ছা, আমার নাম দেখি বিচার আছে মইনে হেমা ভিলেজ আছে।
0: সো কোয়া নিচনা আজি তো ফাদার্স ডে আছে মহান সব মাইকিয়ান গিয়ে ফাদার্স ডে গিয়ে হানে মেসেজ দি দিবি না ছুটো একটা ইনাবি কো আছে মহান তো কব খুলে তো বাবালা সাপোর্ট রা ইমান আগে আহিবলে পারিছে উই হ্যাভ আওয়ার লাভলি স্টোরিজ তো আপনি লাভি কোনবা ইয়া স্টোরি আসলে মরম রা শেয়ার করে দিবি না হাউ ইউ স্টার্টেড অর কিনে হাউ পাইছে সাপোর্ট না।
1: আচ্ছা, মই এইটো বিজনেস শুরু হওয়া তো মই বাবা মুখে সাপোর্ট করার কারণে ইমান তাক আহিব পারিছে ফ্রম দ্য বিগিনিং টিল নাও বাবা এতিয়া তাক বি সাপোর্ট করে এইটো কারণে বেশি থ্যাংকস কাছে।
0: আচ্ছা,
1: এইটো মোলা বাবাই শুনি থাকিব মই এইটো শ্বোর আছে বাবা রেডিওতে শুনি থাকে তো তাইকে বেশি থ্যাংকস মই কি টিল নাও সাপোর্ট করার কারণে বেশি থ্যাংকস দিয়ে আছে আর বাবা আল্লাহ খান গে বি মহানলা চুকরি খান গে সাপোর্ট করে থাকিবি কই না মেসেজ দিয়ে আছে।
0: থ্যাংক ইউ সো মাচ আমি টাইম সময় দিয়া খানে থ্যাংক ইউ।
1: আচ্ছা, থ্যাংক ইউ
0: ডিয়ার লিসনার্স। এটা আমি হান জুড়ি আছে ট্রাফিক পুলিশ লেডি লগতে হাই ম্যাম হ্যালো কিনে আছে কিনে যে আছে আপনার এটা
2: ভাল আছে ট্রাফিক জাম আছে অলপ এনেকাই আমার চুলি থাকে
0: হয় ম্যাম মোৰ আপনি ইন্ট্রোডাকশন দি দিবি না
2: acha moi mala nam to night travel tourism ase moi eta no traffic ta ase koima
1: okay eta the sobse interesting program ekta hi ase that is father's day mahan sob baba han la memories khan thagi jae mahan as a daughter to apni kina hoina man strong independence hole kina apni la baba apni ge iman level de banai chitu mala khuni thagal listeners khan yelo khuidina
2: acha thik ase mula baba ramula life kina inspire korse kole to moi beshi point lo le mon jae bolo ekta duita he kobo kilo le time bi kumti ase mula baba to ekta hossa manu ekta thagise ekdam hard working ekta thagise moi kibi nagai ta sem itu he mukhe koi thagise amyan hossa thagole bal bara kam korle ki la kam hole bi hossa de thakele as a christian as a believer ekta manu faithful gunanjor kam bi korile eto nujor la kam de kole itu bi isor la agir bi blessing hoy ase kona ami baba bari to hota ami ke koi thage ta etia এতিয়া দুনিয়া দামি হান লগত নাই হৈছে হলবি পলা বাবা বৰা কিনা মোকে মৰম কৰিছে এইটো মই কলবি খতমি নহয় আৰু এইটো মানে বাবা এতিয়া মোৰ লগত নাই হলবি মই ওপৰতে থাকি আছে তাকে বেছি থেংকছ মই লা লাইফটো তাই বৰা ভাল না একদম মোকে মানুহ এটা হলে দিয়া আৰু মই এতিয়া আজি এইটো জবতে থাকিবি মোলা বাবালা প্ৰাৰ্থনা মোলা বাবালা প্ৰাৰ্থনাটো ঈশ্বৰ বৰা এনচাৰ গুণা বাবালা প্ৰাৰ্থনা বৰা থাকি আছে আৰু ভালকে যাব গুণা মই এইটো বিশ্বাস আছে
1: আমি লা বিউটিফুল পইণ্ট আৰু বাবাকে মাম ভাল ৰাখো দিয়া থেংক ইউ চ' মাছ আৰু হিয়াৰ লাষ্ট আখৰি আপুনি সুধিলে মোক যাতে ফাদাৰ্ছ ডে লা দিন আছে তো আপুনি কি মেছেজ দিলে মন চব শুনি থাকি ফাদাৰ্ছ ডে
2: আচ্ছা মই এতিয়া বি কৈ লৈছে মলা বাবা তো এতিয়া নাই হৈছে হ'ল বি এনেই ফাদাৰ্ছ ডে নাম দে মই তাইক এবি বেছি ইয়াত কৰাইছে আমি লা বাবা একলা নহয় না মই মলা ফাদাৰ ব্ৰাদাৰ ইন ল' একটা মলা এল্ডাৰ চিষ্টাৰ লা মতা থাকিছে তাই এতিয়া দুনিয়াতে মহান লগত নাই আৰু মলা আমাৰ লা ভাই একটা লাষ্ট মানুহে এক্সপায়াৰ হৈছে চিন্স তাহানটো তাহান তিনিজন একটা মলা বাবা লা ৰ'ল দে একদম ভাল ভাল থাকিছে আজি বাবা লা ফাদাৰ্ছ ডে আহাত তাই খান কেবি বেছি ইয়াত কৰি আছে তাহান মোকে বা কথা পৰা মোকে মানুহ একটা হ'লে দিয়াতো আজি মই খাৰা কৰা তো তাহান লা পাৰ্টনাৰ তাহান লা ছাপৰ্ট মই মই থাকা থাকি আছে কোনে মোলা এইটো তিনিটা বাবাকে আমি কাৰণে বেছি ইম্পৰ্টেণ্ট তিনিজনকে কৈ দিবলৈ মন যায় আছে আৰু আজি দুনিয়া চব লা বাবা হাংকে আমি আমরা এনেকা মহাঙ্গে মরম করে দিয়ে থাকা এইতো আমি হালা মরম আমি হান স্যাক্রিফাইস করি না আমি হাঙ্গে করে থাকা তো আমি হাঙ্গানে বেশি ডাঙর আছে দে আর এসপেশালি আমি অ্যাজ এ ফোর্স মহান স্পেশালি অ্যাজ এ ওয়ার্কিং মাদার্স আর স্পেশালি এইটু বি পুলিশ ডিপার্টমেন্ট মিলিটারি থাকা হান তো আমি আমার ফ্যামিলি হাঙ্গে টাইম বি ইমান দিবলে নাপারে কিন্তু মালা হাজবেন্ড খান এক্সট্রা এফোর্ট এক্সট্রা পেশেন্ট থাকি না আমি হালা বাচ্চা হাঙ্গে বি সাই দিয়ে আছে এইটো কারণে আমি হালা ফৌজি পুলিশ খান মতা হাঙ্গে বি স্পেশাল থ্যাংকস এইটু বি কই দিবলে মন যায় আর পুলিশ মানুষ আছে পুলিশ কাহিনী অল্প বেশি কই দিব আই আর খান হল বি আর্মিতে হল বি ফর দ্য সোয়ারিং মিলিটারি আর্মি ওয়েভার দুনিয়াতে পুলিশ স্পেশালি ইউনিফর্ম পার্সোনাল খানকে এনেকা দিন স্পেশাল দিন বাবা লা দিন দে হলবি নি ফর এক্সাম্পল খ্রিস্টমাস নিউ ইয়ার টু আমি হান কারণে বেশি ডর দিন লয় কিন্তু তাহান তো দুনিয়া মানুষ কারণে আমি হান নেশন কারণে তাহান স্যাক্রিফাইস কোনে অন্তুতি নি ফ্যামিলি কিবি টাইম দিবলে নাপারে হলবি তাহান কিবি আরো আলাদা স্পেশাল থ্যাংকস দিবলে মন যায় আরো পুলিশ মানুষ আছে মোলা সাইপার বি স্যালুট এই তো বাবা হান সবকে কই দিয়ে আছে
1: মান সুন্দর মান ভালো রাখুই দিছে We are so proud. We have niye aji interview la. I'm so proud to listen to you. Aro mala huni thaga listeners kan bishi khushi pai thiyo. Thank you so much. Ma'am Crevo, right? Amira time homoi dia hane. And then we'll meet again. Mikey Manu Awas program dia ni time dia ne. Thank you so much.
2: Okay, thank you Akashwani ko ma. Thank you.
0: Aji ami khan logode juri ase Dr. Tia Senior Kiditsu Jun ekta educator, poet, writer are popularly known as Mekla Mama Queen Ami Khan sob jane aro beshi khushi bi pai well dear listeners apni han sob jurina thagibi kile kile etia Dr. Tia Senior apni han lagode memories with her father itu opore share kori ase so father's khan ge happy father's day bi janai di ase with lovely message to listeners apni han jurina thagibi sobse puila question ma'am ge ma'am apni ge swagat ase mahan Mikey Manu Awas program de
3: thank you
0: kanishna apni do apni life de সব তেমন ডেডিকেশন ফুল সুইং এস এ মাদার সব এস এন এডুকেটর এস এ পয়েট সব তেমন ভাল করে যে আছে আপনার ফাদার আপনি কিনে ইনফ্লুয়েন্স করেছে ইমান ডর রোল দিয়ে আহলে এটি অল্প শেয়ার করে দিবেন

0: সব সরকার হেলথ সেন্টার্স তে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি বিপি হারিব দেশ জিতিব কিন্তু জানকারী NTEP বা দিয়ে আছে
1: FM ট্রাগোবান News, music and entertainment. This is FM Trakuban. FM 103 megahertz.
2: জি হ্যাঁ, আপনার এখন শুনে আছে আকাশবাণী FM ট্রাকুপন 110 মেগাহার্টজ। শুনে থাকা সববিলাক আপনার খান সবকে আকো স্বাগত করে আছে আরজিস চয়েস হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামটি। প্রোগ্রামটি এবার দুসরা গীত শুনব, লাভারিস ফিল্ম কি গীত গাইছে উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক আর খরস।

কার্টুজ ফ্লেমত আপনালোকে উদিত নারায়ণ লগা আওয়াজটি শুনিলে প্রোগ্রামত এইবার দোসরা গীত দিয়ে আছে খুবসুরত ফিল্ম কি গীত আর গাই আছে কুমার সানু আর অনুরাধা পঠওয়াল।

লাভ স্টোরি ফিল্মত আপনাদের অমিত কুমার আওয়াজটি শুনিলেই শুনে থাকা সববিলাক আপনার খান সবকে জানাই দিয়ে আছে। ইতিয়ারপরা অল্প পছতে সময় 12:30 নিউজ হেডলাইন্স আনি দিয়া হব আর তারপরে আমি হালনা প্রোগ্রাম আকো কন্টিনিউ করে দিয়া হব। তো প্রোগ্রামত এইবার দুসরা গীত দিয়ে আছে সোনু নিগম লগা আওয়াজটি ফিল্ম আছে লাভ ইন নেপাল।

শুনি থকা সববিলাকে আকৌ স্বাগত করে আছে হিন্দি ফিল্মী গীত প্রোগ্রামটে। আর আপনার শুনে থাকিছে কুছ কুছ হোতা হে ফিল্মত উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, মনপ্রীত আক্তার লগা ওয়াস্তে। এবার দুসরা গীত শুনব সোনু নিগম লগা ওয়াস্তে, ফিল্ম আছে অগ্নিপথ।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিবল মদত দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করবি।
1: জানকারী এন টি ই পি বার দি আছে।

মন এটুতো হলে তার ফেটি এসেড থাকে লাগা একটা থাকে কিন্তু টোব্যাকো প্রডাক্টস এটার এটু কি পিয়া করে দিয়ে আর আমি খান লাগা হার্ট এটু ফেটি এসেড থাকি এটু ওয়াল তো টোব্যাকো খা নিমিতে পিয়া করে দিয়ে আর মন লাগা বিমার তাদের ওলাবলি দে কোন টোব্যাকো ওদাই খাই থাকি আছে ছোট টাইম লিখনা বেশিরভাগ এটু খানতে মন বিমার বি আহি যা কব পড়ে আছে টোব্যাকো খা নিমিতে আমি খান লাগা ব্লাড ভেসেল খুন বিড়া লাগা রাস্তা আর মন লাগা বিমার নইলে বি হার্ট এটেক এটু সব তো টোব্যাকো খা নিমিতে ওলাবলি দিয়ে আমি খান লাগা গাউদে ব্ল্যাক এটু হইলে বেশি ভালনারেবল থাকি আছে মানে এটু কেতিয়া টোব্যাকো বিলাক বেশি খাই থাকিব চলাই থাকিব এটু ব্ল্যাক তো হইলে আমি খান গাউদে রেপচার করে দিয়ে কেতিয়া এটু রেপচার করব খুন বিড়া লাগা রাস্তা এটু দিয়ে এফেক্ট করে কিনা খুন ঠিক পরা কাউ দিয়ে পিড়া বলে না পারে কিনা এটু ব্লকেট করে কিনা কাউ দিয়ে নষ্ট আনি দে এটু নিচিনা চাইলে মানে কিছুমান ভেরি সিক্রেট খা নিমিতে আমি খান লাগা কলিজা তাদের বিমার হয়ে থাকে আমি খান লাগা শ্বাস লওয়া রেসপিরেটরি সিস্টেম দিয়ে বিয়া হওয়া কিছুমান বিলাক তো বিমার বিয়া হয়ে কিনা মানুষ লাগা জীবনকে নষ্ট করে দিয়া এটু কব পড়ে আছে কেতিয়া আমি খান গাও একটাতে টোব্যাকো প্রডাক্টস বিলাক তো খাই কিনা ক্রনিক হয়ে যাব এটু কি হলে বিমার পুঁচিব বলে আমি খান বুঝি বলে দরকার লাগে দুসরা দরকার একটা তো হইলে টোব্যাকো এটু ওটাই খা নিমিতে রিপ্রোডাক্টিভ সিস্টেম মাইকী আর মোটা টুইটা টিভি রিপ্রোডাক্টিভ সিস্টেম এটু বিয়া করে দিয়ে আর এটার আমি খান গাও দে ইনফার্টিলিটি নইলে বি ইম্পর্টেন্স মোটা মানুষ খান কি হইলে বি বানাবলি দিয়ে আর মাইকী মানুষ খানকে তার খান লাগা মান্থলি সাইকেল এটু বি ইরেগুলার বি করে বলে দিয়ে আছে আর মাইকী মানুষ খান বি মেনোপজ তো চলতে পড়া হয়ে যায় নইলে বি রিপ্রোডাক্টিভ লাগা অর্গান দিয়ে ক্যান্সার ওলা বলে দিয়ে এটু নিমিতে আমি খান কিনা টোব্যাকো লাগা আদাত ফেলাই কিনে তোর করে কিনে থাকিব এটু সব মানুষ জানি বলে বেশি দরকার আছে টোব্যাকো লাগা আদাত ছাড়িব পারছো কলে আপনি লাগা জীবন লম্বাওয়ালা থাকিব আর টোব্যাকো লাগা রিলেটেড বিমার কি কি আছে এটু বিমার বিলাক খানকে তোর করে কিনে থাকিব পড়ে আছে আর নিচরলা পড়ার ঘর মানুষ খান লগতে শান্তি আর কুশি থাকিবলে পড়ে আছে এটু নিচিনা টোব্যাকো প্রডাক্টস লাগা রিলেটেড বিমার এটু কারণ সব পুরা বাঁচি কিনে থাকিব পড়ে আছে আর আপনি লাগা জীবন পুরা পটেনশিয়াল করে কিনে আরো বি পৃথিবীতে জীবন তো লম্বা করে কিনে থাকিবলে পড়ব এটু হইলে ভাল হিউম্যান বিং একটা হব নিমিতে ঈশ্বর পর আমি খান লাগা জীবন কেনকা আটাতে থাকিবলে শিকাইছে এটু এটু নিচিনা থাকিবলে লাগিয়া আজি আদি পর আমি খান বুঝিব পড়ে আছে এতিয়া আকো আমি খান লাগা প্রোগ্রাম দিয়ে দুসরা কথা একটা কবলে মন থাকি আদো প্রটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভাইলেন্স ওভার দিয়ে কথা কব মন আছে এতিয়া আমি খান লাগা সোসাইটি বৌরা দি চাই যাইলে মানে মাইকী মানুষের গানকে নিচে বাড়ি দিয়ে রাখি কিনা দুঃখ দিগদারি দি থাকে নিজের মোটা পর হব পড়ে ইনলোজ নইলে বি নিজের ঘর মানুষের পর হব পড়ে এনেকা মাইকী মানুষ খানকে হিসাব নকরে কিনা দুঃখ দিগদারি দি থাকে এটু চাইলে বেশি আমি খান ঠিকই পাই আছে শুনিয়া বি শুনি আছে আর এটু কথাটো এতিয়া আমার সোসাইটিতে বেশি ডর ইস্যু একটা হয়ে যা কব পড়ে আছে ভাইলেন্স মানে খালি হাত চলা নহিলে বি একজন মানুষ লাগা মুখোজ নহিলে বি তার লাগা ফিজিক্যাল খাও দে জোকম আনি দিয়া তার লাগা মেন্টাল মুখোজ টোক পাই দিয়া এটু কবি কব পড়ে আছে মাইকী মানুষের গাঙ্গে হারাসমেন্ট করিয়া ভাইলেন্স করিয়া আর জোকম পাই দিয়া টোক দিয়া এটু নিমিতে আমি খান চাইলে মানে বেশিরভাগ নিজের সুসাইড করে কিনে মরে যা এটু বি আমি খান টিকি পাই আছে তো এটু পাচাই কিনা রাখব নিমিতে মাইকী মানুষের গান লাগা অধিকার উঠাব নিমিতে পার্লিমেন্ট ব্রাবি প্রটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্ট 2005 এটু সাল পর অ্যাক্ট একটা হয় করে কিনা আছে আর এটুলা অ্যাক্ট নিচিতে কিনা মাইকী মানুষের গানকে পাচাই কিনা

খালি ফিজিক্যাল এবিউজ নহি কিনা সেক্সুয়াল এবিউজ বি থাকে নহলে বি কোথা বা বি তার ইমোশনাল এবিউজ মানে পিয়া কোথা তার লোব নাপড়ে লাগা কোথা পিয়া কোয়া নহলে বি একনমিক এবিউজ এটুকান সব তো হলে ডোমেস্টিক ভাইলেন্স লাগা নিজেদে আহি বলে আমি খান বুঝিব লাগে কারবার ওলাই দিয়া নহলে বি কাউদি চকম বানাই দিয়া আরো মন শান্তি করে না থাকিব না দিয়া কানুন লাগা ওপরে তার কানকে ডিমান্ড করিয়া মানে দাউরি নিচিনা নলিবি সামান ঘর লাগা প্রপার্টি এটু কান ডিমান্ড করিয়া এটু কান সব ডোমেস্টিক ভাইলেন্স লাগা নিচেতে আহি বলে আমি খান বুঝিব লাগে যদি একটা মাইকী মানুষ হইলে খালি রিলেশনশিপ মানে তার সাথে করে কেনা মোটা লগতে থাকি কেনা এনেকাবিলাক লোক পাই যা এটুহে নহে কিন্তু মাইকী মানুষ একজন হইলে কত বি থাকিব পারে নিজের লা ঘর দিবি আলাক মানুষ লা ঘর দিবি থাকিব পারে কিন্তু কত টি জায়গা দিয়ে হলিবি এনে ডোমেস্টিক ভাইলেন্স মাইকী মানুষের কান লগতে হয়ে থাকে তো হইলে এটু প্রটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্ট নিজেদের আহব লাগে কোয়াতো আমি খান ঠিকই আছে তো এটা আহে না এনেকা মাইকী মানুষের কান বা ডোমেস্টিক ভাইলেন্স তো লোক পাইছে বলে কেনেকা করব লাগে আর তার কি রাস্তা বিচার লাগে এই চাইলে মানে যদি এনেকা মাইকী কোনবা তার নিজের লাগা মোটা নিচিটি বি হবো পারে ঘর মানুষ আলাক ঘর মানুষ লগতে বি থাকিব পারে এনেকা লোক পাইছে বলে কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লগতে সিটা তার পৌঁছব লাগে আর প্রটেকশন অফিসার খান লগতে বাতচিত করব লাগে পিটিশন দিব লাগে তার লাগা রিলিফ নিমিতে তার সুরক্ষা থাকিব নিমিতে পয়লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লগতে যাইছে বলে এটি সবচেয়ে ভাল আছে বলে কই আছে মাইকী মানুষ হলে বি সব তো লিখা পড়ি থাকিয়া জানিয়া নলেজ এনেকা তো নাই এটু নিমিতে যদি মাইকী মানুষের কান এনেকা ঘরে টোক পাই থাকিয়া শান্তি না থাকিয়া ওদায় কারবার দিয়ে থাকিয়া এনেকা মাইকীবিলাক থাকি আছে বলে তার নলেজ না থাকিলে বি জানিব লাগে কোন গিয়ে পৌঁছালে ভাল আছে কোন লগতে তার লগা টোকটো শেয়ার করলে ভাল হব এটু ফট কামটো শুরু হয়ে যাব লাগে আর এটু পিছিয়ে প্রটেকশন অফিসারকে পুঞ্জি কিনা তার লগা টোক সুখ কি কি হয়েছে এটু সব তো কই দিছে বলে তারগে শেল্টার বি পাব আর কোন রাস্তা দিয়ে যাইছে বলে তারগে সুরক্ষিত হব এটু লগা রাস্তা বি ঠিকাব পড়ে আছে আসল করে না উইমেন্স প্রটেকশন অ্যাক্ট নিচিতে থাকে তো হইলে কোয়া নিচিনা এটু খালি সাতি সুতা হওয়া খান মাইকী ক্লাব কি কোয়া নহে চুকরি বাজাবি হব পারে বাচাবি হব পারে মাইকী মানুষ হয়েছে বলে তার গিয়ে হিসাব নকরে কিনা হিঞ্জা হেলা ঘুরিয়া মনটোক পাই কেনা রাখি দিয়া আর তার লা কাউ দিবি চুকম ঘুরিয়া এটু খালি মোটা বার ঘুরালা নই কেনা কোন দু জায়গাতে হলিবি এনেকা কমপ্লেন নইলিবি এনেকা হাতসা তো লোক পাইছে বলে তো চলতি পরা কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারি কেনা যাইছে বলে তার নিমিত্তে ভাল রাস্তা পাবলে পারি আছে মাইকী মানুষের গঙ্গে চাইলে মানে বেশি জায়গাতে অফিস দিবি হব পারে কাম ঘুরা লগা জায়গা দিবি হব পারে স্কুল দিবি হব পারে এনেকা বিয়া কাম ঘুরিয়া তার গঙ্গে এবিউজ ঘুরিয়া হারাসমেন্ট দিয়া এসল্ট ঘুরিয়া এই দোকানবিলাক তো ওটাই বি ঠিকই আছে শুনি আছে এইটো নিমিত্তে কোৱাৰ নিচিনা কোনটো জেগাতে পুঞ্জিব লাগে আৰু এইটো লগা এক্ট নিচিতে কি কৈ কেনে আছে তাতে খাৰা কৰিবলৈ দৰকাৰ লাগে একটা জানিবলৈ লাগে যদি এনেকুৱা লগ পাইছোঁ ক'লে এইটো অফিচিয়েল লগতে টেলিফোন কণ্টেক্ট নহয় কেনে চিটা তাৰ আহি কেনে তাৰ লগা দুখ চোখটো শ্বেয়াৰ কৰিছে বোলে এইটো চবচে ভাল বোলে এইটো লগা এক্ট নিচিতে কৈ কেনে আছে আৰু দুচৰা একটাটো হ'লে কিবা কিবি বেংক একাউণ্ট নহ'লে বি ট্ৰান্সফাৰ কাৰণ ঘূৰিবলৈ আছে কৰিলিবি কোনটো একৰেট পাৰ্চেণ্ট থাকি আছে তাৰ পৰা ঘূৰিবলৈ কাৰণে এইটো প্ৰহিবিটেড থাকি আছে আৰু দুচৰা একটাটো আছে এনেকুৱা টোক পাই থাকিয়া ভাইলেঞ্চ লগ পাই থাকিয়া এইটো কাৰণকে শ্বেল্টাৰ দি কিনা মানে কি জেগাতে হ'লিবি তাইকে মুঠত পাজি পাবলৈ লাগে এইটো এক্ট নিচিতে কৈ কিনে আছে আৰু এইটোলা এক্ট নিচিতে কোৱা একটাটো হ'লে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটার পর সেই পুরা পুরি চাই কেনা এনেকা টোক পাই থাকে লাগা মাইকী মানুষের মনে দরে লাগা রিলিফ টাকা পয়সা হলে

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: শুধু জানকারী NTEP বার দিয়েছে।

Well, dear listeners, আপনি খান শুনি থাকছে আপকে আ জানেছে আর এই গানো এতিয়া ভি এভারগ্রিন ট্র্যাক একটা আছে, বহুত হি জবরদস্ত সং হে, আবি ভি বজতা হে, স্পেশালি রেট্রো মিউজিক বলে তো রেট্রো পার্টিস কানি তো ডেফিনেটলি ইট ইজ নোন ফর ইটস ক্যাচি বিটস, গানা ভাবে বেশি ভাল লাগছে, বাট দ্য বিট ইফ ইউ লিসন টু ইট ইটস ভেরি ভেরি ক্যাচি, গিভস ইউ আ ভেরি ডিস্কো ভাইব। তো চলিয়ে এই সফর কো জারি রাখতে হে আর অনাদার ধমাকেদার ট্র্যাক শুনতে হে, ফিল্ম আছে জিতে হে শান সেবরা দিয়ে আছে আপ এ ভেরি ভেরি প্যাপি রিদমিক নম্বর, দিস ইজ জুলি জুলি আনু মালিক আর কবিতা কৃষ্ণমূর্তি লগা বাস্তে।

0: গুড ইভিনিং, এই আকাশবাণী কহিমা সামলাগা খবর পড়ি আছে ভাবিনী কিকন। পইলা হেডলাইন্স, 12th ইন্টারন্যাশনাল যোগা ডে দু দুনিয়া পুরাতে মানাইছে। প্রধানমন্ত্রী মোদি বরা যোগা তো কিনেগা মানসিক ভাল থাকিয়া পরা গাও ভাল থাকিয়া তক রাস্তা দেখায় ইটুকে ধ্যান দিয়ে কৈছে। ওয়ার্ল্ড মিউজিক ডে দু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মিউজিক এন্ডলেস হারমনি লাগা থিম দে মানাইছে। চিফ মিনিস্টার নিফিউরিও কৈছে সঙ্গীত তো নাগাল্যান্ডে জীবন লাগা দরকার হিসা আছে। আর সরকার তো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লাগা মিসা ক্লেইমস তো খুলাসা করেছে। এটা পুরা খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি যোগা তো কিনেগা মানসিক ভাল থাকিয়া লইগিনা গাও ভাল থাকিয়া তক রাস্তা দেখায় ইতুতে ধ্যান দিয়ে কৈছে। প্রধানমন্ত্রী পরা ইটু কথা তো কলকাতা লাগা রেড রোডতে দেশকে লইগিনা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা মানিয়া সময় কৈছে। আজি ভুজুর কমন যোগা প্রটোকল সেশন দে হিসা লইগিনা মিস্টার মোদী তো যোগা কুরিয়া হাজার মানুষান লগতে ইটু ডাঙর জায়গাতে যোগা করেছে।
1: योग केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता, योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है। इसलिए योग के विषय में युक्त चेष्टस्य कर्मसु कहा गया है, यानी हमें क्या करना चाहिए क्या नहीं करना चाहिए इसका बोध, ये बोध हमारे जीवन में शांति का स्रोत तो बनता ही है, इससे विश्व शांति का मार्ग भी खुलता है।
0: ইটু সাল লাগা ইন্টারন্যাশনাল যোগা ডে থিম যোগা ফর হেলদি এজিং কে দেখাই গিনে মিস্টার মোদী কৈছে যোগা দু মথন একটা গাও লাগা কসরতে নহয় নহলে বি কোনবা বছর মানুষান কারণে হে নহয় কিন্তু ইটু দু মানু লাগা ভাবনাকে দেখা লাগা একটা আছে।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. Our target must be to be more flexible at 40 than we were at 20. Our target must be to be more energetic at 50 than we were at 30. Our target must be to be more resistant to lifestyle disease at 70 than we were at 50. This is where yoga can help us.
0: President Draupadi Murmubi গ্যারিসন গ্রাউন্ড জবলপুর মধ্যপ্রদেশতে যোগা করেছে। ইভেন্টে পাবলিক রিপ্রেজেন্টেটিভস অফিসিয়ালস আর নাগরিক খান ডর সংখ্যাতে থাকিছে। ইভেন্টকে এড্রেস করে প্রেসিডেন্ট কৈছে যোগা তো ভারত লাগা ডর পরম্পরাকে মানা লাগা আছে আর ইতুপরা মানুষানকে স্বাস্থ্য ঠিক হিসাব আর আর্থ থাকিয়া জীবন লাগা রাস্তা দেখাইছে।
2: अंतर्राष्ट्रीय योग दिवस 2026 का थीम है योगा फॉर हेल्दी एजिंग। ये थीम समाज के वरिष्ठ सदस्यों के स्वस्थ सक्रिय आत्मनिर्भर एवं गरिमापूर्ण जीवन के लिए योग की उपयोगिता को रेखांकित करती है। আজ হাম জো জীবন শৈলী আপনাতে হ্যাঁ ওই হামারে আনে ওয়ালে সময় কে স্বাস্থ্য এবং সুখ কা আধার বনতি হ্যায়।
0: ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন বি সো অপর পার্টিসিপেন্টস খান লগতে স্পিটুক স্টেডিয়াম লে লাদাখতে যোগা করেছে। তাই ধ্যান দিয়ে না কৈছে কি যোগা তো নিজের লাগা স্বাস্থ্য গাও ভাল আর নিয়ম দে জীবন ভর লাগা ইনভেস্টমেন্ট আছে।
3: The International Day of Yoga is more than a celebration of physical exercise. It is a recognition of ancient gift from Bharat to the humanity. We are specially proud that the global recognition of yoga, Honorable Prime Minister Sriman Narendra Modi ji has called upon the international community to adopt a day for yoga.
0: লোকসভা স্পিকার ওম বিড়লা আজি পার্লামেন্ট হাউস কমপ্লেক্স নাই দিল্লীতে অর্গেনাইজ করিয়া একটা কালেকটিভ যোগা প্র্যাকটিসতে হিসা লৈছে। মিস্টার বিড়লা কৈছে যোগা লাগা পুরনা ভারতীয় পরম্পরা তো আজি পুরা দুনিয়াকে স্বাস্থ্য ঠিক হিসাব থাকিবলে আর শান্তি জীবন লাগা রাস্তা দেখাই আছে। ডিফেন্স মিনিষ্টার রাজনাথ সিং বি ইষ্টার্ণ এয়ার কমান্ড হেডকোয়ার্টার্স আপার শিলং মেঘালয়তে যোগা ডে মানাতে হিসা লৈছে।

ईश्वर अल्लाह जितने भी रब है, नूर तेरा तुझ में सब है। कितनी खूबसूरती से लिखा है और उतनी ही खूबसूरती से सोनू निगम ने इस गीत को गाया है। हर बार मैं जब सुनती हूँ इस गीत को तो दिल भर जाता है। तो यस माय डियर लिसनर्स, मैं उम्मीद करे से अपनी खानी तो प्रोग्राम होने की ना इन्जॉय करे से मुझे तो बेसि भाल लगे ऐसे निजोर लगा आर जे चॉइस। तो आई एम रियली इन्जॉइंग एंड अपनी हाला मैसेजेस खान भी आई ऐसे। तो मैसेजेस खान भी বেশি মানুহ লিখি কিনা পাঠাই আছে হ্যাপি ফাদার্স ডে করি কিনা। তো টাইম বেশি কমতি হয়ে যাইছে, বাট লেট মি টেল ইউ অল দ্য লিসনার্স অল দ্য মেসেজেস দ্যাট আই রিসিভ দ্যাট আপনি হালা মেসেজেস তো পাই আছে আর আপনি হালা লাভলি লাভলি মেসেজেস খান পড়ি কিনা মই বেশি খুশি পাই আছে। বাট ইয়া আই লেট মি সেভ মোর টাইম, গানাহি বাজাই লব। অ্যান্ড before I play you this next track, I have a message here. This one is from Esther. I like a special message. I say, an honest man is the noblest work of God. Happy Father's Day to all the super fathers out there. Okay, na Esther likhe. To Esther, apni kwa do hosa ase. I think there is a saying that says anybody can be a father, but it takes a special man to be a dad. Okay, so we all have that special man in our lives from day one. Day one, bhai ase. To mui উমিদ কৰিছে আপনি খান বি আপনি হালা ফাদার্স খান হু ইজ অরাউন্ড ইউ তাই খান কে বি জাই না কবি হাউ স্পেশাল দে আর কাফি বার হাম মাও কো বতা সকতে হ্যাঁ খুল কে কি কিতনা প্যার করতে হ্যাঁ হাম উনসে আকসর পাপা লোগো কো সে বোলনে কে লিয়ে ওয়ান আনইজি ভি কেতিয়াবা হয়ে যায় বিকজ অফ দেয়ার হার্ড এক্সটেরিয়ার বাট ইয়েট লেট আস